আরে থাউলাটিং দাই হা সাই হা সাতাই হা, রাজা ভি কানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, রাজা ভি খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, হাম যাও মা খাসাও মা খানারি লাডু, রাজা বিহি কিরিবনে খানারি লাডু, খানি খাসাও মা গার।

আই দুখুসিনি আনিবা কাহা সাগাং ধুলাও হাপসাও আই খাজামা আনি ফাইয়ালাও কাহা দুখুসিনি আনি আনি কাহা।